মধুর ফটো স্নেহা গীত ব্রিটিশ ফোর্সেস বর্ণাইমা আজ বিএফপিএস বিগ স্যালুট কুইজ কে হো বিএফপিএস বিগ স্যালুট ভন্নুহুন্ছ হলা বিএফপিএস লে হরেক বর্ষ বিগ স্যালুট কো ব্যানার অন্তর্গত মিলিটারি চ্যারিটিজ কা লাগি অর্থ সংকলন গর্দে আয়েকো ছ র ইয়েস বর্ষ পনি শুরু ভাইসক্যো বিএফপিএস বিগ স্যালুট ফান্ড রেজিং র তেসেকো এক উদাহরণ হো ইয়ো র এসপল্ট কুইজ হুঁদাইছ আজ বেলুকি নাফিকো চৌতারিমা সাত বজে শুরু হচ্ছ রা টিমমা ছজনাসম রাখন সকিছ রতি ব্যক্তি $5 তোকিয়ে তাইলে কার্যমা সহভাগী ভার কে হদসম ডোনেট কর সক্রুণ বিএফপিএস বিগ স্যালুট লাই হাজার কুইজমা ভাগ লিখে সাথী ভাইস ভেটঘাট পনি হো রমাইলো পনি গর্নে অনি সাথ সাথমা অলিকিতি ভয় পনি জ্ঞানকো ভণ্ডার বড়াউনে মৌকা ছ ইয়ো মৌকা নচুকাউনু হলা র ভরাই সাত বজে শুরু হচ্ছ বিএফপিএস বিগ স্যালুট কুইজ ব্রুনাইকো ব্রিটিশ ফোর্সেস ব্রুনাইকো নাফিমা নাফিকো পনি চৌতারিমা ইয়ো কার্যক্রম হুনেছ আউনুস অনি ইয়ো ফান্ড রেজিং ইভেন্টমা সহযোগ গর্নু হলা ইন্টারন্যাশনাল ডে বিয়ন্ড বর্ডার্স আজ শুক্রবার দিনক তিন বজেদি রাত আট বজেসম বেলুকি আট বজেসম এই কার্যক্রম আব্দুল রজাক প্লাজা মা রহেক লক্সামানা কলেজ মা হুদাই রহেছ রো কার্যক্রমমা পোল্যান্ড গানা জাপান ব্রুনাই লগায়ত বারোটা ভিন্ন দেশহরুকো সহভাগিতা রহনেছ ত্যাঁকা ট্রেডিশনস কালচার মানিসহরু আদি ইত্যাদি জাননে মৌকা ছ একদমই ক্রস বর্ডার অ্যাক্টিভিটি অথবা বিয়ন্ড বর্ডার্স ভন্নে বিতিক এসলে সবাই কুরা ভনি রহেক ছ কিনভনে অচেল আমি গ্লোবাল ভইসকেকা ছ র অরু দেশকো কালচার ট্রেডিশন র ত্যাঁকা মানিসহরুকো রহন সহন বুঝন পাউনু তো পনি এটা রাম্রো মৌকা ছ যদি তাই ইচ্ছুক হুনুহুন্ছ ভনে ইন্টারন্যাশনাল ডে বিয়ন্ড বর্ডার্স কার্যক্রমমা সহভাগী বন্ন সক্নুহুন্ছ আজ দিনকো তিন বজেদি বেলুকি আট বজেসম আব্দুল রজাক প্লাজা ব্রুনাইমা অব শুনাও ইনটেক বিটস লাই কতি মায়া